গুড মর্নিং, ইটু আকাশবাণী কোহিমা ফুজুর লগা খবর পুরি আছে ইনপং নংলা ইন্ডিয়া বা এইটিন রাখিয়া ন্যাশনাল মর্নিং দু ফাদার আমির অফ কাতার শেখ আহমেদ বিন খালিফা আল থানির লগত সম্মান করে হিসাবে আজি রাখি আছে যোনটো যা কালি মরি যাইছে ইন্ডিয়া দি সব বিল্ডিংস যোন কান্দি ন্যাশনাল ফ্ল্যাগ হুঠাই রাখি আছে এই দুদি মর্নিং লগা দিন দি আধা নামাই কিনা রাখি বলে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ফাদার আমির শেখ আহমেদ বিন খালিফা আল থানি মরি যাদি মন্দক জানাই দি কিনা তাই সুপনা থাকিয়া লিডার যোন বা কাতার দু উন্নতি আর আগে বাড়াই দিয়াতে বেশি উচ্চাদাক উঠাই দিছে কয়েছে এক্সটার্নাল অফিস মিনিষ্ট্রি পৰা একটা স্টেটমেন্টে কৈছে যে পার্লিমেন্টারি অফেয়ার্স আর মাইনরিটি অফেয়ার্স মিনিষ্টার কিরণ রিজিজু বা ইন্ডিয়া সরকারের লগা নাম দিয়ে কাতার দি যাই কিনা স্টেট অফ কাতার লগতে কন্ডোলেন্সেস দিবলে আছে এয়ার মার্শাল ইন্দ্রবাল সিং ওয়ালিয়া এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইস্টার্ন কমান্ড পৰা যা কালে হেডকোয়ার্টার ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফলস নর্থ কোহিমা দি আহি কিনা ইটা থাকে সিকিউরিটি অবস্থা আর রিজন দি অপারেশনাল উন্নতি খান চাই আছে এয়ার মার্শাল লগতে সিকিউরিটি অবস্থা আর ইটা জারি থাকে অপারেশনস লগা জানাই দিছে তাই বা অফিসার্স আর ট্রুপস লগতে বাতচিত করে কিনা তাই খান লগা প্রফেশনালিজম উচা মোরাল আর শান্তি সিকিউরিটি আর নর্থ ইস্ট পুরা দি স্টেবিলিটি রাখিয়া কমিটমেন্ট দি বাধাই দিছে ইটি সময় দি এয়ার মার্শাল বা বালিটান কুরিয়া সিপাই জন বা দেশ লাগা সেবা দি সবসে উচ্চ বালিটান কুরিয়া লগতে কোহিমা ওয়াইস সেমিট্রি দি রেড রাখি দিছে পাঁচটা ইন্ডিয়ান স্টুডেন্টস বা 56th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড IPHO 2026 গোল্ড মেডেল জিতিছে জন্তু পোকারা মাঙ্গা কলম্বিয়া দি ইটো মাহিনা চার তারিখ বা বারো তারিখ তাক রাখিয়া দি হয়েছে গোল্ড মেডেলস জিতিয়া কান্তু কানেশ জেন পুনি রিদেশ আনন্দ বেন্ডালি ইন্দোর ঋষিত গার্গ নাইডালি শ্রেষ্ঠ সৌরাইয়া মুম্বাই আর স্বাদ্রিত যোশী আমিতাবাদ পরা থাকি আছে ইটু কামিয়াব লগতে ইন্ডিয়া বা রাশিয়া চাইনা কাজাকিস্তান সাউথ কোরিয়া আর তাইওয়ান লগত মিলাই কেনা 381 স্টুডেন্টস কান 87 দেশ মাজুদি সবচেয়ে উঁচা জায়গা দি থাকি আছে মিনিষ্ট্রি অফ ইউথ অফেয়ার্স আর স্পোর্টস বা মেরা ইউভা ভারত মাই ভারত বা নেশন ওয়াইড নাশা মুক্ত ইউভা ফর বিকশিত ভারত ক্যাম্পেইন লাগা দোসরা ভাগটো লাগু করেছে।

আমি খালাগা লিসনার অভিজিৎ ফ্রম ভুগাটান দাইগুয়েস গুড মর্নিং স্যার আজি লাগা প্লে লিষ্ট খুব ভাল আছে খুব শুনি কিনা এনজয় করে আছে আর ডেন্স বি ঘুরি আছে কই কিনা তাই লিখি না পাঠাই দিয়েছে আর তাই 10 বাজে ডিউটি যাম বেলে লিখি কিনা পাঠাই দিয়েছে গুড মর্নিং অভিজিৎ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস আর আপনি খান বিজি থাকিলিবি আপনি খান এটি নিচিন আমি খান গে টিউন ইন করে কিনা শুনি কিনা এনজয় করে আসি কিনা আমি খানকে লিখি দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে একদম ভাল দিন থাকিবি কই কিনা জানাই দিয়েছে আমি খান লাগা লিসনার জন্দ্রা ডিমং ফ্রম সারিহাজান কার্পি আংলং তাই ভি আজি লাগা প্লে লিস্ট বেশি ভাল আছে শুনি কিনা এনজয় করে আসি কিনা লিখি দিয়েছে গুড মর্নিং জন্দ্রা ডিমং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শুনি কিনা এনজয় করে থাকিবি প্রোগ্রাম খতম নহাদাক আর এটা একটা মেসেজ পপ আপ করে আছে লেট মি রিড আউট ফর ইউ বিফোর আই প্লে দ্য নেক্সট সং আর এদি কয়েছে গুড মর্নিং আর যে তুমি স্যার হাউ আর ইউ নাইস প্লে লিস্ট ফুল এনজয় করে আসো হ্যাভ এ নাইস ডে স্যার ফ্রম নোয়াজান গোলাঘাট আসাম শ্রী গারান গোকয় ভোলা দাস সন্তোষ দে থ্যাংকস কুইনা লিখি দিয়েছে

My dear friends, itia 10 baji laga real time traffic updates abani khan gyani di ese mohongola bra bhq junction de jalaga moderate traffic thaki ese bhq junction bra mohongola de jalaga light traffic thaki ese itu laga ekta alternate route thaki ese aur itu to hole old ministers hill jail colony thaki ese bhq junction bra major junction de jalaga moderate traffic thaki ese Major junction bra BHQ junction de uthia laga light traffic thaki ase jodi apni khan traffic avoid korbo mon ase kole apni khan itu laga alternate route lobo paribo paramedical model IG aro lady miles road this bicket pra razo point te ja laga moderate traffic thaki ase razo point pra this bicket te ahia laga light traffic thaki ase itu laga tinda alternate route thaki ase This wicket Razo Point, Box Cutting and Checkers Nexus Point, Aro Pulbari, Kojuze Local Ground, Aro Razo Point. Aro Paki, Razo Point to Census Point, High School Junction to Census Point, Aro NHKA to Census Point. Itu tinda routes te, ja aro ahasope light traffic thaki ase. To my dear friends, bal kobor thaki ase. Aji abani khani itya tak kun kun traffic te thaki ase. আপনি কাল সবই একো দুখ দিগদারি না থাকি কিনা ফটাফট আপনি খান গুদি চাই আছে আপনি খান লাগা কাম করব পারিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি কাল সবই ট্রাফিক লাগা সব নিয়ম মানি কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা ট্রাফিক চলাবলে কানে কই দিয়েছে আর নেক্সট ট্রাফিক আপডেটস আনি দিয়া হব 10 বাজে আঠা দে তো মাই ডিয়ার ফ্রেন্ডস তাদের ট্রাফিক আপডেটস শেষ করে দিয়েছে আর ইয়াতে উই উইল কন্টিনিউ উইথ আওয়ার প্লে লিস্ট আৰু একটা আমি কানি দাবং ফিল্ম ব্ৰা ৰাহাত ফাতি আলী খান লগা আৱাজতে গীত শুনি হ'ব একটা ৰাহাত ফাতি আলী খান লগা চলফুল ভইচতে তাই লগা ভইচতে একটা মেজিকেল ৱে অফ এক্সপ্ৰেছিং ইমোশ্যনছ কোটেই আমি খান খোটা পৰা ক'বলৈ নাপাৰ লগা থাকি আছে এইটো লগা এক্সপ্ৰেছ কৰি নাথাকি আছে আমি খান চব মিলি কিনা শুনি হ'ব সাজিদ ৱাজিদ লগা মেলেডিয়াছ কম্পজিশ্যন হুইচ বিকেম ওৱান অফ দ্য বিগেষ্ট ৰোমেণ্টিক হিটছ অফ 2010 এণ্ড আৰ্ণ্ড ৱাইড স্প্ৰেড এক্লেইম শুনি কিনা এনজয় কৰিবি লিৰিক্স দিছে ফাইজ আনৱাৰ ফিল্ম আছে দ্য বাং

0: নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। একটু জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভাল সে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে।
0: আমি খান লাগা সেন্সাস,
1: আমি খান লাগা ডেভেলপমেন্ট। নমস্কার লিসনার্স, এটি আকাশবাণী কহিমা FM জগপান 103 মেগাহার্টজ মাকি মানু লাগা আওয়াজ কার্যক্রম দে সব লিসনার্স কে স্বাগত আছে। দিদি বেরি বেলাক আজি লাগা খাস টপিক আছে সেলফ ডেভেলপমেন্ট ফর সেলফ এমপ্লয়মেন্ট। আর আমি খান মিসেস ভিতলি আচুমি লগতে দ্য ডিসকভারি অফ আখনে লাগা ওপরে আবলি চিখে বরা ইন্টারভিউ করা শুনিব।
2: হ্যালো লাভলি লিসনার্স, আপনি খান সবকে খুশি সালাম জানাই দিয়ে আছে। আজি আমি খান স্টুডিও দে আমি খান মাইকী মানু প্রোগ্রামতে দ্য ডিসকভারি অফ আখনে এন্ড দ্য প্রসেস টু মেক ইট এন্ড হাউ টু মেক আখনে টু টেস্ট গুড এটু লাগা টপিক ওপরে কথা কোয়া শুনিব আজি। আর আমি খান লাগা রিসোর্স পার্সন আহি গেনা আছে একটা ভেটেরান উমর বি ডাঙ্গর আর ইমান সাল কুকুরা এক্সপিরিয়েন্স আমা একটা ম্যাডাম ভিতলি আচুমি আহি গেনা আছে আমি খান লা স্টুডিওরে। ম্যাডাম আপনি আমি খান লা স্টুডিওতে আহি দিয়ে তো আপনিকে ধন্যবাদ দিয়ে আছে। আর আমি খান বিশ্বাস আছে আপনি লাগা হাত পড়া আহনে শুরুর পর লই গিনা কিনেকা বানাইলে ভাল হব মিঠা হবে সব আপনি লাগা হাত পড়া আজি জানিবলে আমি খান লিসনার্স খান সব খুশি পাইছে আর আপনাকে ধন্যবাদ দিয়েছে। তো এটু শুরু করবলে দ্য স্টোরি অফ আহনে, আহনে তো কিনেকা শুরু হয়েছে, কোন পর শুরু বানাই গেনা শুরু হয়েছে এটু ওপরে আমি খানকে অলপ কই দিলে বেশি ভাল।
3: আচ্ছা তাই পাই নি বেশি খুশি পাইছে আর আজি তো এটু দ্য ডিসকভারি অফ আহনে এটু শুনি কেনা খালি খা নহয় কেনা বনাবলে নজানা খান বি সব এটা এটু বনাব পারিব। তো এতিয়া আমি কোন পরাহে শুরু করছে এটু লাগা অলপ গাই দিবলে লাগা তো কুজুনা কালি এটু প্রায় এখন নেপনাতো শুরু হয়েছে। তো পয়লা আমি খান সেমা মাকি গুজনা কালি থাকিছে তাই তো ছোট পড়া বাবা আর আমা নয় হয়েছে এটু পড়া তাই তো আঙ্কল আর আন্টি লগতে বহে যাইছিলে তাইকে মরম বেশি কমতি হলে পি কাম তো হলে বেশি দিয়ে তো তাই তো খেতিতে যাই থাকে তো খেতিতে যা তামতে এটু আন্টি তো এটু পাতাপরা আইখু আমি খান কথাতে আইখু কয় আর সয়াবিন এটু হাফ কুক গরু কেনা তাইকে পাতাপরা পান্দি কেনা তাইকে পাঠায় আর বেশি ভোগ লাগলে বি এটু তো খাবলেই না পারে এটু পরা তাই তো এটু খেতিতে যা তামতে আমি খান নাগা হাউস কয় নাগা হাউস মিনিটো আমি খান কথাতে হলে আশা কিবি কয় আশা কিবিতে তাতে আগে গজা থাকে আশা কিবিতো এটুতো নাগা হাউস আছে হলে পি আগে গজা কৈছে ক'লে এইটো খেৰ পৰা এইটো জংগল পৰা আনি কেনে আগে গজা বনায় তো আগে গজাতে তাইতো তাতে সদায় তাতে হালি দিয়ে তো একদিন পি তাইতো কাম কৰি থাকি কেনে বেছি ভোক লাগিছে আহি কেনে এইটো আয়া ভোক লাগে আছে কিনকে আছে না কয় কিনা এটু সাদু তাই তো সদায় ইনকে হালিয়া তো তাই তো একবার উলাই চাইছিলে তা পাতা খলি কেনে সাদু আখো ওলাইছে তো আখো মিনিং তো আমি খান তো আখো তো কুন্দা স্মেল ইনকে কয় তো আখো তো আমি খান তো পয়লা তো আখো এটু তো স্মেল আছে হলে পে এনে আখো নেপনাই কেনা আখো নিহে মাতি দিছে হলে পে তাই তো এটু ওলাইছিলে তো আখো তো ইমান ভাল পড়া ওলাইছে স্মেল তো তো ভাল পড়া ওলাইছে তাই তো এটু বইল করি কেনা বইল করি কেনা খাইছে বেশি মিঠা পড়া খাব পারিছে আর মিঠা পড়া খাই কেনা পেট বি ভরতে পারিছে ইনকে হৈছে দেতো ইতো ইটো প্ৰায় খান তো আখনে পোনাই যাব গৈ কিনে তে আখনে পোনাটো বেছি মিঠা প্ৰায় এইটো

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারী NTEP বাৰ দি আছে
2: Hello, my dear friends, my lovely and awesome listeners. Abnikan Sopi tune in Krigina Zakajwani Kuhima FM Dragoban 103 Megahertz. Abnikalaga host or dost Arjitam Janlokode. Araji Moy Anidiese SMS request and the film songs program. Abnikan Sop Laga favorite songs can. Amikan Yade play globally at the Surukri Diese. Araji Abnikan Sopi Janiese. Abnikani Banai Dialaga. প্লেলিষ্ট আমি চপি শুনি কেনে যাবলৈ থাকি আছে তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ আপুনি খান কুটকুটি আছে ঘৰ দি আছে বজাৰ দি আছে নহলিবি ৰাস্তা দি আছে ট্ৰাফিক দি আছে কুটকুটি থাকিলেও আপুনি খান চপি ফোনত আবি মেছেজ বক্স খুলিবি FM স্পেচ এইচ টাইপ কৰিবি আৰু আপুনি লগা ফেভৰেট চং আমি খান লগত আহি লিখি কিনা মাঙি ল'বি তো আপুনি খান লগা হোষ্ট আৰু দোষ আৰ্জিতম জানে আপুনি খান চবকে এই প্ৰগ্ৰামটো স্বাগত কৰি আছে আৰু এতিয়াৰ পৰা লৈ কিনা আমি খান চপি SMS request in the film songs program ekta suru kuri hobo yate poila geet kane request kuri na hina thaki ase lucky patro from kolkata sam ami khala regular listener thaki ase tahi request kora laga geet ami khan huni hobo ishq hai tumse film ra udit narayan aro alka yagnik awaste music dise himesh rishamiya lyrics sanjay chhel আৰু তাইটো কি টিকেট কৰি দি আছে ৰমেশ পাত্ৰ ডনু পাত্ৰ বাইখন বন্ধা অমল বসুমাতৰী বিমল বসুমাতৰী দীপাশীষ হাজৰিকা যোগেন ৰম্পি সোণালী এংটিপি অঞ্জলি বসুমাতৰী সুনীতা বসুমাতৰী বেমেকা দেৱা নবামী হাজৰিকা এণ্ড টু অল ফ্ৰেণ্ডছ কুই কিনা লিখি কিনা পতাই আছে তো আমি খান চব মিলি কিনা শুনি হ'ব দিল দিল ইশ্ক হে তুমছে ফিল্মৰা

লাগা লিসনার দিলাক হাজারিকা মাজলি আসামরা রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান নেক্সট ডে শুনি হব ব্যাং ব্যাং ফিল্মরা বিশাল তাতলানি অবস্থে মিউজিক দিছে বিশালর শেখর লিরিক্স বিশাল তাতলানি শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমিখানলাগে লিসনার বাইখুন মুন্না ছড়াই দিও সোনারিয়া সামরাই রিকুয়েস্ট করলগা গীত আমি খান এতিয়া শুনি হব বিরাসাত ফিল্মরা কুমার সানো আর চিত্রা অবস্থে মিউজিক দিশা নো মালিক লিরিক্স জাভেদ আক্তার আর তাই এই গীত ডেডিকেট করে দিয়েছে তাইলগা লিসনার ফ্রেন্ডস অমল বসুমাত্রী বিমল বসুমাত্রী রমেশ পাত্র রুণ পাত্র দীপাশিষ হাজরিকা প্রেমজিৎ চক্রবর্তী হিতেন্দ্র দাস তাইখান সবকে ডেডিকেট করে দিবে আর সব রেগুলার লিসনার্স কানকে ডেডিকেট করে দিবি কে আছে মই ডেডিকেট করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি বিরাসাত ফিল্মরা

আগে আমি এখানে বাইকখন মন লাগা গীত বাজাব পারা নাই, এতিয়া আমি এখানে শুনি হব বীরাসাদ ফিল্ম রা কুমার সানু আর চিত্রা অবস্থায়।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এন টি ই পি বার দি আছে।

লেনদিন আপনি খান লগা মন পুঞ্চা নাই কইলে তারও স্টেট ফুড কমিশন লগতে এপিল ফাইল করবলে পারিব। পেনাল্টিস এন্ড কম্পেনসেশনস ফুড কমিশনস কান্দ পেনাল্টিস দিবলে তার খান লগা পাওয়ারে আছে। ডি জি আর ও লগা অর্ডার তো শুনি না যা নাই কইলে অথরিটি খান নহলে বি অফিসার্স কান্দ রুপিস 5000 তাক ফাইন করবলে পারিব। কমিশন পড়া তার খান লগা মেম্বার কোন কোনকে হইলে বি এটু লগা উপরে কাম করবলে দিবলে পারিব। এটু তো ঠিক কোয়ান্টিটি চাওয়াল খান তো নাপা নহইলে বি নাপাবলে মানু খান পা এটু খান লগা কেসতে আছে। ইনিগা মানু খান তো ফুড সিকিউরিটি এলাওয়েন্স পড়া এন্টাইটল হব। স্কিমস আলাক আলাক ইন্ট্রোডিউস করি না ক্যাশ ট্রান্সফার ফুড কপন্স নহইলে বি আলাক স্কিমস তার খান লগা বেনিফিশিয়ারিজ খানকে টার্গেট করি না এটু পড়া তার খান লগা ফুড গ্রেন্স এন্টাইটলমেন্টস তো ইনশিওর করবলে আর এটু তো সেন্ট্রাল গভর্নমেন্ট পড়া জানাই দিয়া নিচনা লগা হিসাবতে আছে। অব্লিগেশনস অফ গভর্নমেন্ট এন্ড লোকাল অথরিটিস সেন্ট্রাল গভর্নমেন্ট লগা সবসে জরুরি অব্লিগেশন একটা তো চাওয়াল তো স্টেট গভর্নমেন্টসকে দিবলা আছে ঠিক দাম দে শিডিউল ওয়ান দে দেখা নিচনা এটু পড়া ঠিক এন্টাইটলমেন্টস খান তো ইমপ্লিমেন্ট হব। সেন্ট্রাল গভর্নমেন্ট তো রুলস বানাবলে তার খান লগা পাওয়ারতে আছে আর এটু তো স্টেট গভর্নমেন্ট লগ কনসাল্ট করে না বানাব। স্টেট গভর্নমেন্ট লগা সবসে জরুরি অব্লিগেশন তো লাগিয়া লগা স্কিমস খান তো ইমপ্লিমেন্ট করবলে লগা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট লগা গাইডলাইনস চলাই না। খালি সেন্ট্রাল গভর্নমেন্ট নহয় না স্টেট গভর্নমেন্ট দিয়ে তার খান লগা রুলস বানাবলে তার খান লগা পাওয়ারতে আছে। তার খান বিল দে লিখিয়া নিচনা নহয় না তার খান লগা রিসোর্সেস হিসাবতে বেনিফিটস আর এন্টাইটলমেন্টস খান তো এক্সটেন্ড করবলে পারিব। লোকাল অথরিটিস আর পঞ্চায়তি রাজ ইনস্টিটিউশনস খান তো তার খান লগা এরিয়াস খান দে বিল তো ঠিক পর ইমপ্লিমেন্ট করবলে তার খান লগা উপরে আছে। শিডিউলস এটু বিল দে তো চারটা শিডিউলস আছে এটু তো নোটিফিকেশন পর এমেন্ড করবলে পারিব। শিডিউল ওয়ান তো প্রেসক্রাইবস ইস্যুস প্রাইজেস ফর দ্য পিডিএস। শিডিউল টু তো প্রেসক্রাইবস নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডস মিড ডে মিলস কারণে গড়ে লি যাবলে লগা রাশনস আর এটু লগা উপরে এন্টাইটলমেন্টস। শিডিউল থ্রি প্রভিজনস ফর এডভান্সিং ফুড সিকিউরিটি। শিডিউল ফোর শিডিউল ফোর তে তো ঠিক চাওয়াল তো স্টেট কারণে এলোকেট করিয়া কোনবা স্টেট তো এটু এক লগা ভিতরে হারি যাবলে পারে এটু তো জরুরি আছে এলোকেশনস খান তো যাই থাকে বলে কারণে। এটু থাকিছে ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল 2013। এতিয়া আমি খান কেয়ার এন্ড ম্যানেজমেন্ট অফ নিউ বর্ন পিকলেটস এটু লগা ওপরে কথা করে দিয়া শুনি লব। একটা গাউরি ফান ভাল হবলে কারণে তো তার লগা গাউরি বাচ্চা খান নাবিকা তাক গাও ভাল থাকিবলে বেশি জরুরি একটা আছে। নতুন গাউরি বাচ্চা খান তো আরো বেশি ভাল পড়া চাবলে লাগি যায়। এতিয়া কোনবা পয়েন্টস কই দিব যুন্তু গাউরি বাচ্চা পা পছতে আমি খান চাইনা যাবলে লাগে। গাউরি বাচ্চা তো জনম হওয়া পছতে তার লগা নেভেল কট তো 2 ইঞ্চে এবডমেন পড়া দূর কাটি দিবলে লাগে আর এটু তো স্টেরিলাইজ নাইফ একটা লই না কাটিবলে লাগে আর এটু পছতে তার লগা উপরে সুতা পড়া বান্ধি দিবলে লাগে। তার লগা নাবল কট্ট আয়োডিন নহইলে বি ফর্মুলা ডায়েট পড়া টিপ করে দিবলে লাগে। গাউরি খান লগা দাঁত যুন্তু বিজি নিচনা থাকে এটু খান তো ক্লিপার্স লই না কাটি দিবলে পারিব। গাউরি বাচ্চা খান তো তার খান লগা কান নে নোচ নহইলে বি তাতু খান ঢালি দিবলে পারিব এটু পড়া তার খানকে আসানি পড়া আলাক আলাক করবলে পারিব। গাউরি বাচ্চা খান তো ঠান্ডা জায়গা খান পড়া তার খানকে দিগদার দে আর এটু পড়া তার খান লগা মর্টেলিটি বি হাই হয়ে যাবলে পারিব। গাউরি লগা বাচ্চা গড়ে 200 বাল্ব তো ঢালিবলে পারিব এটু পড়া তার খানকে গরম দিব। গাউরি বাচ্চা যুন্তু খান ঠিক আমার লগা দুধ নাপাই না আছে এটু খান তো গরম পানিতে গ্লুকোজ মিলাই না খেলাই দিবলে পারিব। যদি গাউরি আমার লগা ফার্স্ট দুধটো নাপায় কৈছে কইলে গরু লগা কলস্ট্রামস খান বি তার লগা বাচ্চা খানকে খেলাবলে পারিব। গাউরি বাচ্চা খান ডাঙ্গর লিটার সাইজ পড়া থাকিয়া খান তো আয়রন ডিফিসিয়েন্সি লগা বিমারী হবলে পারে এটু তো পিকলেট এনেমিয়া কয়ে এটু তো আয়রন ইনজেকশন তার খান 3 দিন হওয়া পছতে দিনা কন্ট্রোলতে থাকিবলে পারিব। ক্রিপ ফিডিং গাউরি বাচ্চা খান তো
তিন হপ্তাহ হওয়া পছতে খাওয়া শুরু হয়ে যায়। ক্রিপফিডিন তো একটা স্পেশাল খা লওয়া আছে, যুন্টু লাগা ভিতরে প্রোটিন 20% আছে, এইটো পৰা তারখান লাগা ঘাওটো ভারী করব আর এইটো পৰা প্রি উইনিং মর্টালিটি তো কমতি করব। ক্রিপ ফিডিং পৰা তার লাগা ইমিউনিটি তো ভাল করে দিয়ে আর এইটো পৰা উইনিং সময়তে বাচ্চাখান কমজোর না হবলে মদত করে। ক্রিপ ফিডিং তো জরুরি আছে, কিলে কিলে তার লাগা আমার পৰা লাগিয়া নিউট্রেন্স খান তো সব দিবলে না পারে। ক্রিপ ফিডিং তো বাচ্চাখান 7 দিন হওয়া পছতে খেলাবলে পারব আর এইটো তো তারখান লাগা ফ্লোরে আলোপ দিব, না হইলে বি ক্রিপ এরিয়াতে ধাপাতে ঠালি না দিব। এইটো তো গাহরি আমা খান লাগা মাথা ওসরে দিব, এইটো পৰা তার লাগা বাচ্চা খান তো আমাকে চাইনা কিনিগা খাই এইটো লাগা হিসাবতে পৰা খাব। তার খা লওয়া তো প্রোটিন থাকিবলে লাগে আর আসানির পর তার খান লাগা পেটতে ডাইজেস্ট হবলে লাগে। উইনিং অফ পিকলেটস, উইনিং লাগা মতলব তো গাহরি বাচ্চা খানকে তার লাগা আমার লগতে 52 to 60 days মাজতে আলাগ করে দেওয়া কো আছে। কোনবা সময়তে তো উইনিং 3 সপ্তাহ পছতে করে, এইটো তো 2 সালতে 5 লিটার্স জমা হবলে কারণে আছে। গাহরি আমার খান তো 7 to 10 দিন উইনিং হওয়া পছতে তার লাগা হিটতো আহি যায়। উইনিং হওয়া পছতে গাহরি বাচ্চা খান তো ডিওয়ার্ম করে দিবলে লাগে। উইন্ড হওয়া গাহরি বাচ্চা খান তো রাশন 18% প্রোটিন থাকিয়া আর এন্টিবায়োটিক সাপ্লিমেন্ট খান তো তারখান লাগা রাশন দিয়ে মিলাই না দিবলে পারিব, এইটো পৰা তারখান ফাট ডাঙর হবলে মদত করিব আর তারখান খা লওয়া এফিসিয়েন্সি তো ঠিক মেনটেন করে না রাখিব। পিকলেট এনেমিয়া, গাহরি আমার লাগা দুধ তো আইরন আর কপার কমতি থাকে, এইটো পৰা আইরন ডিফিসিয়েন্সি গাহরি বাচ্চা খান দে 2 to 4 সপ্তাহ এইটো খান লগতে পিকলেট এনেমিয়া কইনা হয়ে যায়। গাহরি বাচ্চা খান যুন্তু ডাঙর লিটার সাইজ না হইলে বি প্রি মেচার পৰা জন্ম হয়েছে, এইটো খান তো এইটো ডিফিসিয়েন্সি লাগে বলে বেশি চান্স আছে। গাহরি বাচ্চা খান যুন্তু এইটো এনেমিয়া পৰা এফেক্ট করে দেয়, এইটো খান তো কমজোর হয়ে যায়, ডাল হয়ে যায়, তার খান শ্বাস লোবলে দুঃখ পায়, তার খান লগা চামড়া তো রিঙ্কলস ডেভেলপ হয়ে যায় আর রাফ হয়ে যায়। এইটো লগা সিমটমস খান তো গাহরি বাচ্চার যুন্তু ইন্টেন্সিভ সিস্টেম দে পালে এইটো খান তে বেশি দেখবলে পারে আর লাস্টে তো ঠিক সময়তে নাচাইছে কইলে এইটো গাহরি বাচ্চা খান তো মরি যায়। এইটো পিকলেট এনিমিয়া তো না বলে কারণে আইরন তো 2টা তারিকা পৰা দিয়ে, একটা তো অরাল তারিকা যুন্তু 24 আওয়ার্স তার জন্ম হওয়া পিছিয়ে নহলে বি আইরন সলিউশন তো ইনজেক্ট করে না দিব আর এইটো তো তার 3 দিন হওয়া পছতে। গাহরি আমার লাগা ইউদারে ফেরোস সালফেট লইনা পেন করিয়া তো এইটো পৰা গাহরি বাচ্চা খান আইরন পাবলে মদত করব আর এনিমিয়া তো লাগিবলে কমতি হব। স্কিম ফর স্মল পিগরি ইউনিট, গাহরি মাংস লাগা প্রোডাকশন ডিস্ট্রিক্ট কেটে বাড়ি করা খান লাগা লেভেল দে তার কমার্শিয়াল পারপাস কারণে করে আছে কইলে বেশি জরুরি একটা আছে। লিটার সাইজেস, মাদারিং এবিলিটি, ল্যাকটেশন ইল্ড, গ্রোথ রেট, এফিসিয়েন্সি অফ ফিড ইউটিলাইজেশন, এইটো খান তো সোয়াইন প্রোডাকশন দে সবচেয়ে জরুরি একটা আছে। প্রোডাকশন প্যারামিটার্স, ইকোনমিক পিক প্রোডাকশনস কারণে প্রোডাকশন প্যারামিটার্স খান তো ভাল পৰা চাবলে লাগে, এইটো পৰা প্রোডাকশন কস্ট এচিভ করবলে পারিব আর এইটো পৰা তার লাগা সিস্টেম তো কিনিগা কাম করে এইটো লাগা আইডিয়া ভি পাব। এতিয়া কস্ট প্রোডাকশন লাগা কথা অলপ কই দিয়া হব, যুন্তু পৰা মানুহ কোন গাহৰি ফার্ম তো করবলে আর এইটো পৰা ইনকাম তো পাবলে মন যা আছে এইটো কাঙ্গে মদত করব। ফার্স্ট ইয়ার পিক রেয়ারিং অপারেশন উইথ কস্ট অফ প্রোডাকশন, ক্যাপিটাল কস্ট, গাহৰি গড় বনা একটা গাহৰি আর 3টা গাহৰি আমার কারণে, বৰ পেন, ফারোইন হাউস, গ্রাওয়ার হাউস আর এইটো বনাবলে লোকাল মেটেরিয়ালস তোলা, এইটো তো রুপিস 10,000। নন রিকারিং কস্ট, 3টা মাকি গাহৰি বাচ্চা আর 1টা মোটা গাহৰি বাচ্চা, 10 কেজি পৰা 15 কেজি 2 মহিনাতে আর এইটো লাগা ওপর, এট দ্য রেট রুপিস 2,500 1টা গাহৰি বাচ্চাতে, এইটো তো রুপিস 10,000। ওয়ার্কিং কস্ট রিকারিং, কনসেনট্রেট ফিট 4টা প্যারেন্ট স্টক কারণে, এট দ্য রেট 1 কেজি ফিট 1টা গাহৰি 1 দিন কারণে আর এইটো তো 480 ডেজ 16 মহিনা নিচিনা, এট দ্য রেট 15 কেজি খা লওয়া এইটো তো
rupees 15 ekta gauri te ek din te khela laga.

0: আপনি শুনিছেনে নাই? নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে, এটু জানকারী খান লবলে আছেন।
1: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
2: नमस्ते बेहर लिसनर्स, अमनी खान सोप के आकाशवाणी एफ एम ड्रैगन लगा हिंदी फिल्म कान प्रोग्राम दे स्वागत करे से आरो आज लगा दिन दो होइले 13 जुलाई 2026 गवर्नमेंट ऑफ इंडिया पर स्टेट मॉर्निंग पीरियड घोषित करिछे आरो इटु हिज हाइनेस शेख हमद बिन खलीफा अल थानी फादर अमीर ऑफ द स्टेट ऑफ कतार তাই যোৱাকালি মৰি যাইছে আৰু ইটো লগা আধাৰ দেখাই না ইটো লগা দিনটো আজি লগা দিনটো ষ্টেট মৰ্ণিং গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া বা ডিক্লেয়াৰ কৰিছে। এইটো কাৰণে আমি ইয়াতে আমি খান লগতে জুৰি কিনা গজাল গীত খান কোনোবা বজাই দিব, বজাই দি আছে ইয়াতে জগত সিং লগা ৱাজতে কৈ বাছ আয়া সৱাৰী সৱাৰী।